শুনছেন এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 1 আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। দক্ষিণ পশ্চিম জাপানে কুমামোতো জেলার কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা 35 পৌঁছেছে। কম্পনটির মাত্রা ছিল 7.1 এবং জাপানি পরিমাপকে এর তীব্রতা ছিল 7, যা সর্বোচ্চ। এরপর থেকে শত শত ছোট ছোট ভূমিকম্প হয়। প্রায় 10,000 জনসংখ্যা অধ্যুষিত হিকাওয়া শহরে 120টিরও বেশি বাড়ি ও অন্যান্য ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রায় 20 কিলোমিটার দূরের কাশিমা শহরে এওন মল কুমামোতো শপিং সেন্টারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ে যায় দালানটি। 12 জনকে উদ্ধার করা হয়েছে, 7 জন মারা গেছেন এবং বাকিরা আহত। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এওন জানাচ্ছে, ভূমিকম্পের প্রায় 80 মিনিট পর শপিং মলটির দক্ষিণ দিকে বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় তলাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানিটি জানাচ্ছে, এর সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি, তবে তাদের ধারণা গ্যাস বিস্ফোরণই এর সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা। মলের একজন কর্মী জানান, কর্মীদের দলবদ্ধভাবে ভবনের ভেতরে গিয়ে গাড়ি ও বাড়ির চাবি আনার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি বলেন, ভবনটি থেকে বেরিয়ে আসার প্রায় 2 মিনিট পরেই বিস্ফোরণটি ঘটে। তিনি একটি গুম গুম শব্দ শুনতে পান এবং তার দিকে ধেয়ে আসা ছায়ের মতো কিছু একটা দেখতে পান। কর্মকর্তারা বলছেন, ইয়াতসুশিরো শহরে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানার চিমনি ধসে পড়ায় 11 জন আটকা পড়েছিলেন। সবাইকে উদ্ধার করা হলেও 9 জন মারা যান। কর্মকর্তারা আরও জানাচ্ছেন, শুক্রবার বিকেল 3টা পর্যন্ত 374টি আশ্রয় কেন্দ্রে 9,000-এরও বেশি মানুষ অবস্থান করছিলেন। জাপান উপকূলরক্ষী বাহিনীর টহল জাহাজ ইমারি কুমামোতো জেলার উকি শহরের মিসুমি বন্দরে মঙ্গলবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য পানি বিতরণ এবং অন্যান্য পরিষেবা প্রদান করেছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জাহাজে বিনামূল্যে গোসলের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য জাহাজের পাওয়ার আউটলেট ব্যবহার করা যাবে। কর্মকর্তারা জানাচ্ছেন, জাপান উপকূলরক্ষী বাহিনীর আরেকটি টহল জাহাজ ইয়াতসুশিরো বন্দরে আত্মরক্ষা বাহিনীর পানির ট্রাকগুলোতে পানি সরবরাহ করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইয়েনকে শক্তিশালী করতে জাপানি কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করেছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের লেনদেন চলাকালে ডলারের বিপরীতে মুদ্রাটির ব্যাপক উত্থান ঘটে এবং এটি অল্প সময়ের জন্য 157-এর কাছাকাছি পর্যায়ে পৌঁছে যায়। জাপানের মুদ্রা প্রায় 5 ইয়েন বেড়ে প্রায় 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইয়েন এর আগে প্রায় 40 বছরের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেস নেটওয়ার্ককে বলেছেন, ওয়াশিংটন মনে করে ইয়েনের অতিরিক্ত অস্থিরতা ভালো লক্ষণ নয়। তিনি আরও বলেন যে তার মতে মুদ্রাটির মূল্যমান অনেক কম।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি ডেস্ট্রয়ার দেশে প্রথমবারের মতো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি গোলাবর্ষণের পরীক্ষা চালিয়েছে। টোকিও যখন দ্রুত তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে, ঠিক তখনই এই মাইলফলকটি অর্জিত হল। মন্ত্রণালয় জানিয়েছে জাপানের স্থানীয় সময় বুধবার প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, যা নিশ্চিত করেছে যে নৌ আত্মরক্ষা বাহিনীর ডেস্ট্রয়ার চোকাই টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এজিস সজ্জিত জাহাজটি মার্চ মাসের মধ্যে টমাহক নিক্ষেপণের সক্ষমতা অর্জন করেছিল। এটির সেপ্টেম্বরের দিকে দক্ষিণ পশ্চিম জাপানের সাসেবো বন্দরে ফিরে আসার কথা রয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্ষেপণাস্ত্রগুলো জাপানের পাল্টা আক্রমণ সক্ষমতার একটি অংশ। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 1600 কিলোমিটার। 2018 সালের মার্চ মাসের মধ্যে প্রায় 160.4 বিলিয়ন ইয়েন বা প্রায় 1.04 বিলিয়ন ডলার ব্যয় করে সর্বোচ্চ 400টি টমাহক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। সম্ভবত আরও 7টি এইজিস সজ্জিত জাহাজকে টমাহক নিক্ষেপণ সক্ষমতার জন্য পরিবর্তিত করবে মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসলামপন্থী গোষ্ঠী হামাস গাজা ভূখণ্ডে নিরস্ত্র হতে সম্মত হয়েছে। গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা তদারকির জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন বোর্ড অফ পিসের সাথে এই মতৈক্য অর্জিত হয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, আজ বোর্ড অফ পিস গাজায় হামাস ও অন্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য একটি

0: ধরনের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান শাসিত কাশ্মীরে আঞ্চলিক নির্বাচন চলাকালীন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত একটি স্থানীয় আইনসভার ভোটের পর এই সহিংসতার ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভকারীরা একটি শহরের আশপাশে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, কারণ কর্তৃপক্ষ স্থানীয় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে। তবে রয়টার্স একটি প্রতিবাদী গোষ্ঠীর উদ্ধৃতি দিয়ে জানায় যে মৃতের সংখ্যা 30 ছাড়িয়ে গেছে। এদিকে স্থানীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, নিরাপত্তা কর্মীদের একজন নিহত হয়েছেন। যে প্রতিবাদী দলটি নির্বাচনী সংস্কার এবং স্থানীয় রাজনীতিবিদদের বিশেষ সুবিধা বিলোপের দাবি জানাচ্ছে, সেটিকে গত মাসে একটি অবৈধ সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। গত মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষটিও প্রাণঘাতী রূপ নিয়েছিল। এই অঞ্চলের অন্যান্য এলাকায় আগস্ট মাসে আরও কয়েক দফা ভোট গ্রহণের কথা থাকায় নতুন সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, আবারও সময় হলো এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। চলুন একসঙ্গে আমরা শিখি জাপানি ভাষা।
0: আজ এ আসরের 22তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে কাউকে একসঙ্গে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে হয়।
1: নাট্যাংশের মাধ্যমে পরিবেশিত ভাষা শেখার এই আসরে আমাদের প্রধান চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম। সে বর্তমানে হোকাইদো জেলার সাপ্পোরো নগরী ভ্রমণ করছে। সঙ্গে আছে তার দুই বন্ধু, চীনা ফটোগ্রাফার মিয়া এবং কাইতো। তারা বিখ্যাত তুষার উৎসব দেখতে এসেছে। তাদের সামনে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তুষার দিয়ে তৈরি বিশাল এক প্রাসাদের মডেল। দর্শনার্থীদের ভিড়ে পুরো এলাকা গিজগিজ করছে।
0: তাহলে চলুন শুনি 22তম পাঠের কথোপকথন।
2: সুগোই তামু, মিতে মিতে, ওকি দেসু নে, হাজুমেতে মিমাশিতা।
3: দো ইয়াত্তে তসুকুত্তান দারো,
2: কিরে দেসু নে। みんなで写真を撮りましょう。いいね。
0: প্রতিটি সংলাপ এবার বোঝার চেষ্টা করা যাক।
1: তুষারের তৈরি প্রাসাদের মডেলের সামনে দাঁড়িয়ে মিয়া অবাক হয়ে তামকে বলল,
2: সুগোই,
0: এ তো দারুণ ব্যাপার।
2: তাম, মিতে মিতে,
0: তাম, দেখুন দেখুন।
1: তামও মডেলটা দেখে অবাক হয়েছে। সে বলল,
0: খুব সুন্দর, তাই
2: না?
0: সবাই মিলে আসুন ছবি তুলি।
1: মিয়া সানন্দে বলল,
0: উত্তম প্রস্তাব। সাপ্পোরো তুষার উৎসব প্রতি বছর ফেব্রুয়ারির দিকে অনুষ্ঠিত হয়। তুষার আর বরফ দিয়ে তৈরি কয়েকশো ভাস্কর্য এতে প্রদর্শিত হয়। এগুলো কোনো কোনোটির উচ্চতা 15 মিটার পর্যন্ত হয়ে থাকে।
1: তুষার দিয়ে এত বিশাল উঁচু ভাস্কর্য তৈরি করা

0: তো ভীষণ কঠিন কাজ।
1: তুষারের স্তূপ বানাতে ভাস্কর দল মাচা স্থাপন করেন এবং ক্রেন ব্যবহার করেন। এরপর বরফ কেটে কেটে ভাস্কর্যের মোটামুটি আকৃতি দেওয়া হয় এবং পরে আরও সূক্ষ্মভাবে ছেঁটে নিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হয়। প্রস্তুতি থেকে আরম্ভ করে চূড়ান্তভাবে সম্পন্ন করা পর্যন্ত কয়েক মাস সময় লেগে যায়।
0: দেখার মতো এক দৃশ্য বটে।
1: আজকের মূল বাক্য হচ্ছে আসুন ছবি তুলি। এই বাক্যের গঠন রীতি মনে রাখলে আপনি কাউকে একসঙ্গে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে পারবেন। মানে হলো ছবি, মানে আসুন ছবি তুলি। আজকের ব্যাকরণ পয়েন্ট, একসঙ্গে কোনো কিছু করার জন্য কাউকে আমন্ত্রণ জানাতে হলে জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে
2: মাস
1: অংশটুকু বাদ দিন এবং সেখানে জুড়ে দিন
2: মাসো।
1: আজকের মূল বাক্যের ছবি তোলা বা
2: শাশিন ও তোরু
1: কথাটিতে মূল ক্রিয়া হচ্ছে
2: তোরু,
1: এই ক্রিয়ার মাস রূপ হচ্ছে
2: তোরিমাস,
1: আর সেখান থেকে আমরা পেয়েছি
2: তোরিমাসো।
0: এবার শুনে শুনে শব্দ করে বলুন।
1: এবার একটি সংলাপ শুনি, যেখানে এক নারী একটি দোকানের সামনে তার বন্ধুকে কিছু একটা করার আমন্ত্রণ জানাচ্ছেন। সংলাপগুলোর অর্থ বোঝার চেষ্টা করা যাক।
0: চলুন এই দোকানে ঢোকা যাক।
1: মানে হল এই দোকান, এবং এর পরে থাকা পার্টিকেল নি দিয়ে বোঝাচ্ছে এ বা তে, অর্থাৎ এটি দিয়ে প্রবেশ করা বা
2: হাইরু
1: ক্রিয়ার গন্তব্য নির্দেশ করা হচ্ছে। এই
2: হাইরু
1: ক্রিয়ার মাস রূপ হচ্ছে
2: হাইরিমাস,
1: আবার এটাকে পরিবর্তন করে করা হয়েছে
0: ভালো কথা বা ভালো প্রস্তাব।
1: কারো প্রস্তাবে সম্মতি প্রকাশের সহজ উপায় এটি।
2: ই
1: মানে হচ্ছে ভালো।
0: বন্ধুরা এবার শুনে শুনে শব্দ করে বলুন।
1: বন্ধুরা এবার চলুন অন্যান্য আরও কিছু করার আমন্ত্রণ জানানো অনুশীলন করা যাক। মনে করুন আপনি বলতে চান আসুন আমরা ক্লক টাওয়ারে যাই, যেটা হলো সাপ্পোরোর পরিচিতি বহনকারী পর্যটন স্পট। ক্লক টাওয়ার হলো
2: তোকেদাই,
1: যাওয়া মানে হচ্ছে
2: ইকু
1: এবং এর মাস রূপ হচ্ছে
2: ইকিমাস।
1: তাহলে কথাটি বলার চেষ্টা করুন এবার। ধরা যাক আপনি হেঁটে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন, এ অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক, কথাটি আপনি কিভাবে বলবেন? কিছুক্ষণ বা একটু মানে হল
2: চোত্ত, চোত্ত,
1: বিশ্রাম নেওয়া
2: ইয়াসুমু
1: এবং এর মাস রূপ হল
2: ইয়াসুমিমাস, ইয়াসুমিমাস।
1: তাহলে এবার চেষ্টা করুন তো। এবারে আজকের বোনাস বাক্য, তুষারের তৈরি ভাস্কর্য দেখে মিয়া এটি বলেছে, মাত্র এক শব্দের হলেও এটা খুব কাজের। শুনলেন
2: সুগোই,
1: কথাটির মানে হল চমৎকার, দারুণ, অবাক হলে, অভিভূত হলে বা আপ্লুত হলে জাপানিতে এ কথাটি বলতে পারেন।
0: বিভিন্ন লোকের মুখ থেকে এ কথাটি শুনি।
3: সুগোই,
4: সুগোই,
5: সুগোই।
0: এবারে আপনাদের পালা, শুনে শুনে শব্দ করে বলুন।
2: সুগোই,

0: এ পর্যায়ে আরো একবার আমরা শুনব আজকের কথোপকথন।
1: すごい。ダム、見て見て。ああ、大きいですね。初めて見ました。どうやって作ったんだろう。綺麗ですね。みんなで写真を撮りましょう。いいね。
2: সময় হলো মিয়া ট্রাভেল গাইড পর্বের। আজ আমরা কথা বলবো জাপানের সেরা পর্যটন স্থানগুলোর অন্যতম হোক্কাইদো দ্বীপ বা অঞ্চল নিয়ে।
0: জাপানের সবচেয়ে উত্তরে অবস্থিত দ্বীপ জেলা হোক্কাইদো জুড়ে ছড়িয়ে আছে বিশাল সমতল ভূমি, জলাভূমি, রহস্যময় সৌন্দর্যমণ্ডিত হ্রদ আর প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। এ অঞ্চলের বিস্তীর্ণ নৈসর্গিক লীলাভূমি অবলোকন করতে পর্যটকরা সেখানে ভিড় জমান। জাপানের অন্যান্য স্থানের মতো বছরের কোনো নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাতের মৌসুম হোক্কাইদোতে নেই এবং গ্রীষ্মকাল এখানে শীতল, আর এ কারণে আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে হোক্কাইদো।
2: বাহ, আচ্ছা শীত কেমন সেখানে? নিশ্চয়ই শীতে জমে যাওয়ার দশা হয়?
0: ঠিকই বলেছেন, এ অঞ্চলে প্রচুর তুষারপাত হয়ে থাকে আর মধ্য শীতে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। তবে এর ফলে তুষার উৎসব এবং শীতকালীন খেলা উপভোগ করা সম্ভব হয়।
2: শুনেছি হোক্কাইদোর খাবারও অতুলনীয়। আশা করি আমিও কোনো একদিন হোক্কাইদো ঘুরে দেখব।
0: সহজে জাপানি ভাষার আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো জানাবেন কিন্তু।
2: আগামী আসরে আবার দেখা হবে